কবিতা কৃষ্ণমূর্তি আর কর্ষণ সার্গথিয়া কণ্ঠর এই গীতটি হাম দিল দে সুকে সানম ছবিখনের পর শ্রোতা সকলে শুনিলে। প্রিয় শ্রোতা, এটা আগবাইছো একইখান ছবির পরায় কুমার সানু আর কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠর আন এটি মন পরশা গীত।

আছিল অনুরাধা পাড়ওয়াল শ্রোতাসকলে ভজনের অনুষ্ঠানটি শুনেছে আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিষপুৰৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনক আশা ভোসলের কণ্ঠৰ এটি ভজন।